নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভটি 243.31 মিটার কিলোহার্জ 1233 কচ অনুষ্ঠান নিনি হুরাং প্রচার দন্ত নাথেম তুমি মডরং না আনি কাঞ্চিকি নমস্কার আর হাপাক ভরা পেলেমান্নি হাউটো অকত্তাই মনপিনি 6:30 আরো 40 সেকেন্ড তিনি বুধবার জুলাই মাসিনী 22 তারিখ আর শ্রাবণ মাসিনী 6 দিন নিং নিনি হুরাং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম কর সারিরিয়া কর সারিয়া দংযোগ নিনি আসল ধন সম্পত্তি দংযোগ নিনি স্বাস্থ্য সোনা বা রূপা রং দংচা ই কর সারিয় বাক্রামং মহাত্মা গান্ধীয়া শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈলিতং তিনি প্রথমে নাথেমনা হাউটু নিতুলকোচ আর অনি দল নি হুরাঙি গেসে চাই চাই সারিয়া সুপ্তরা আর সুরহাউত্রা শ্রী নির্মল কোসা চাই সারিয়া দংযোগ গেসেক মনপানা নিং সাম তংনা আর নাথনুল আমি শ্রোতারং দংযোগ নিষ্ঠা বিউটি রাজীব দীপু আর অমলিন্দু কোচ

তাই হুকাঙে আপারং না না থেম না হাউতো নিপেন্দ্র কোসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দং যোগ সাগু গাজে প্যানেক হাপনি হাদাম আর নাথানালাম সতারং দং যোগ দিবি রত্না হিয়ারানী প্রমোদ অনন্ত শ্যামল আরো উরূপ কোচ।

আপারং অনুষ্ঠান নাথামনা মান্তো আকাশবাণী তুরা কেন্দ্র থাকি তাই অনুষ্ঠানে আপারং না নাথেমনা হাউত্ত গ্রহণ কৌশলী হুরাঙি গেসিক চাই চাই সারিয়া দংযোগ ও মিচালা নাং আর নাথানা লমি শতারং দংযোগ এতেন মনোরঞ্জন পারস তোমাল নিবেদিতা অর্পিতা আর শিবিকা কোচ।

তাই অনুষ্ঠানে আপারং না নাথেম না হাউত্ত সারদা দেবী কৌজুনি হুরাঙে গেছে চাই চাই সারিয়া দং যোগ মুলুক জিপাং তং না আর নাথেন আমি সতারং দং যোগ তুষার ফুকন ধীরেন যোগিতা ধনিষ্ঠা আরও দীপিনটি কোচ

অনুষ্ঠান নি শেষে আপার ওনা নাথেম না হাউত জিবেশ কোসানি হুরাঙি গেসেক চাই চাই সারিয়া দং যোগ নীলি হিনচাক আর নাথেনাল আমি সতারং দং যোগ প্রিয়াঙ্কি অনুপ্রিয়া পল্লবী অরুণাভ সবীর আরো বিশু কোচ।

নিনি হুরাং অনুষ্ঠান নি অকটব হুড়ি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার মুং দবং নি কর হই মুং ইয়েন টান যোগ স্বপ্নান নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।

0: na simang ni dakna nang ni rang altubea khasa pai yanu nang ni gmen se rakhi ne rang omong ja warang ko nien ba enumeration form ga patte soi khat ko aro banu ba gwala ni rang ko thari apna nang ode angna wiat po
1: indian election commission jun pholachi thari ko ni julai ko ruksku thari ko na special intensive revision ni katham ko ba bakho aba chinga te ha booth level officer rang na simang ni nokan chuna ri angen
2: nokan chuna
1: oi nokan chuna ni angen ba omong na simang ni duplicate enumeration form ko ga pat china ungen aro khisa ko na simang rakhi china don bagen nam main al chuba
2: আৰু নিজক বিচনী ৰেবাও নাচিমাং মামু লিখা হ'ব নানাং যোৱা
3: আঙা নকো দংজাও চাই
1: অ চাৰ্জিং নানাং যোৱা বা দংজাও বা বিয়েল ৰঙান ইনোমেৰেশ্যন ফৰ্ম খো নকি দুবা চলন দৰ নাগেন বা আৰু হম আনাং খোজানা দে পেটে ৱমান সংগে থামলা কিন্তু এবা পঠাই গেন আৰু না আমাই বাছি আনি ৰাং গংগেন চমো দে ৱমান না কল খাই গল পটনা বা মানে গেন
3: অ ইয়াৰ না মেন নাল চুবিয়া দে ইন্দিবা আঙাৰ ইয়াকো বানুনি কো থালে ৰাগেন
1: ইন্দিন খানা মানগুপা ভোটৰ হেল্পলাইন নম্বৰ সাসকু বজি দনা খাতো বা ভোটৰ হেল্পলাইন এপ কো ডাউনলোড খাবো বা ভোটৰ্ছ ECI.gov.in ৱেবসাইট ওনা
3: Chief Electoral Officer, Meghalaya.
1: নামগপা খবর এস আই এর হাজারগুনি খরুক্ত বলছিনি পূর্ণা মানকে পরাঙ্ক বিমুসে গাতা নিয়ে থামগপা বাক সোক বাহা
4: ইয়া নিউমেরেটর আমি নকনারে বাগিন নিক না উনো রাঙা মাইকো দাকবো
1: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরুক স্কু তারিখ কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
4: ইন্দিবা সিংানি রাং দমো দে
1: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাক্সা গল্প হই নাকনি উইনা নাঙানি রাং কো সিংেরা না মান গেন
4: আর ইয়া বিএলনি নাম্বার কোরা বানুনি কো মানতে
1: সাসকু বোয়া জিরোনা কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমাং সান্দি নিনা গতা মানগেন
4: আলটুবিয়াদে
1: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাক্ষেত কপা উয়াতানি রাঙ্কো সান ওনা তাইবো আর নাকনি বিএলও বাক্সা খবর আগ্রিকবো
4: গিসিক্রাবো দালো নাংনি খাক্ষেত উয়াতানি খনালো খাক্ষেত কপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাঙদে বিএলও ইন কল কবো আর নাকনি সিঙানি রাঙ্না গানচাকানি কো মানবো
1: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমু সে গাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুব্রিক স্কু থারিক ওনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া

0: সিংবো না সঙ্গে আপনি যাব রং আপনার গুয়ালি খন
1: গুয়াল যাবি এদিবা চিঙাতে আপনার মানজাব হা হাজারগনি খোক্তক বিশ্বনি যাব রং গালা নিয়ম মতে যাব রং দংথাং দংথাং সুমং যাওয়া উপর আঙে গালনা অনজাই হা
2: ইয়া নংসং মতা দাউনি গতাল গবা জাবুল গালানি নিয়ামোদে সোনং গপার সোনং গিজা গবা জাবুল রাংকো আপসান চমুই গালদুমানি গো সরকারি চাম্পিং আহা উনি গমন জাবুল রাংকো মংগ্রি দাকে শুয়ালিসা গালানাং গেন স্কাং গপা সোনং গপা জাবুল রাং জেহাই গালগমন মিসু চামজাকরাং আরো বিথে রাংনি বিগল রাং গনি গপা জাকা বুতাই না মান গপা সোনং গিজা বস্তু রাং জেহাই প্লাস্টিক রাং আরো চামসু রাং গথাম গপা রংথা লংথা লাতানি ও জাকা গবা বস্তু রাং ব্রি গপা ব্যাটারি টিউব লাইট আরো গ্লাস রাং
0: আহ ইয়ারাং গমন কোনা গা দাকা ওদে
1: উনোদে সিঙা কাচান জাবুল রাংকো গালনা রাং ইয়েন
2: দালোনি নানথাং তানি দাকনা নাগনি গো রাসিমাং দাকবো আনথাং তানি সারা নখরা রাং
3: ল ভারতীয় ন্যায় সংহিতা হাজালগুনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হাজালগুনি কগ্রথাম আর ভারতীয় সাক্ষিয়া আধিনিয়ম হাজালগুনি কগ্রথাম নিবিদুঙ দলসাবি এ সংমানী আনি রংনা বিদামা এনমারাক আগানিমান খনাসনাকা মানগেন
4: নাথম সুইংপা সাকান্তিকন রমচাকসো এফুগ্রামুনা আঙা বিদামা এনমারা কোয়া আরো দাল আনসিং বাকসা ইন্ডিয়া সরকারি নিয়াম গতাল রাগাত গপা ক্রিমিনাল ল জিয়ান ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নিগমন বাকি চানচিং না থালাতে উনাগতা ম্যাডাম অ্যাডভোকেট তুলসাবি এ সংমা স্পেশাল পাবলিক প্রসিকিউটর অফ ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্ট আমপাটি রেবাহা রমচাকসো ম্যাডাম স্কাংপা আঙা দিকে সিগনাক্তা স্কিয়া মাইনি গমন ইন্ডিয়া সরকারি ইয়া গতাল ক্রিমিনাল
5: ইন্ডিয়া সরকারি মঙ্গতাম গতাল ক্রিমিনাল ল কো সা জুলাই হাজারগনি খোগপি বুলসিও রাগাতাহা আর ইয়া গতাল ক্রিমিনাল ল কো রাগাতানি মুকসংানি রে ইয়ান আনচিংনি ক্রিমিনাল ল জাখালিঙ্গপা জে ইয়ান ইন্ডিয়ান পিনাল কোড খান্দগে আগানো দে আইপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড যেকোন সিআরপিসি নিয়ে জাখালা আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেয়ান আইইএ নিয়ে জাখালাছম ইয়া মঙ্গতাম ক্রিমিনাল লোস রাখালা ব্রিটিশনি ইন্ডিয়া কো শাসন খাওনি

0: সুমদে মেরাকবে বিমান সুটলাই নিখ্রি অংয়া যে খাই দাম রকম সঙ্গে সুমদে এ সাইড করে গালিম না যাক থাকি বানা না দুটসং খুটানি গমন খুঁই গালা না বাঙানিগমন সময় সাবাত আর বাসা কবরে আপসান বিমান সুটলো মানবা হাইডা থাকবে সুটগোবাদে আনটিসং গঠামরং নাম দা দেবা গনিকা সুটগোবাদে আনটিসং বিরং বা জাসার নাম দা নগে অংয়া নগে সুটলার পাতে আর বোল নিখ্রি অংয়া
1: সুলগমন বস্তু আর বিমান রংরা না ফলাটিংমা
0: আপনি সুলগমন বস্তু রং ফলাটিংয়া দেবা সুখান দিয়ে আবাসিং ফালনা গা নামিনা সাতকা আর নিকনিকা আনথানা চেনকা দেবা জিনিসালো মন্দির রং দিদিহা ফালকা নাগানহা আর মতাম দে কে দুনার রং থাকুন বেগ পেকেট আর আয়া গিসানি
1: ধারিমন বস্তু রং ফালাটিঙা আর উন বাকসা গপন বিপ রঙো দেখের আংনি মেসোকানি রং দা জেখাই এক্সিবিশন বা মিউজিয়াম ডাকা রঙো না আংনি মংনা আনথাংনি ছা সাপানি মেসোকানি রং দা হামা
0: রং দাকাতে এক্সিবিশন রং ওকা মৌরিয়াঙা আর দিনথাং মেগ্রং রিয়াঙা কারণ মিজা মংমংবা মেঘালয় এইচ নি গেটা সঙ্গে আমাদের রংসাগরি না শিলং মিউজিয়াম উঠনা আমাদের রংসাগরি মিউজিয়াম দোকানে উনু না আংনি বস্তু রঙাঙা সঙ্গেবা ফলা তাহা
1: ও মিউজিয়ামও দাওদে নাকি থারিগমন বস্তু রংখো বা নাকিগমন খুঙ্গমন বিমান রংখো সঙ্গে দুনিংামো ও মিউজিয়ামও না মাই রাকপা বিমান রংখো রাঙে দুনিঙা দাও
0: উরে সঙ্গে সঙ্গে মামাগমন উরে রঙনি বস্তু দুজা এ রংখো সোলে বিশং বাতাবা মিয়া উনো বংফাক কেগানি উনতা আর ছোট রংখো আর তাল তার রূপা রংখো বা থেবল রাখা রংখো রংখো রঙা
1: না ইয়া সুটলা রেপা না আগ্রেবা বা বিমান রংখো মাতা না আগ্রেবা গোপন বস্তু রংখো থারিগামা জেখাই আসং চাকানি বা জেখাই দুন চাকানি থেবল রাখবা রংখো ফালং রাখবা রংখো বা থারিগামা
0: উয়া রংখো বা থারে থারে তেন দেবা মুসং বাতারে আর খারবিং নি খামখো কায়া নিগমন মন্দির রং উকুসা আংছি কোল্ডার খাবতা নিগমন বিশং না থারিনান মানসাক জানিগমন সময়ান সুমজা টাকা বাসা কবে অর্ডার খাগপান কোন বিষয় থুগিয়া তারং ডাকাং ফেলা টামা ইয়ারং না সুগুজা এরকম না সময়কে নিয়ে সময় আঙা ফ্রি দিয়ে আমাদের ইউকুপ খুব ডাকায়
1: দেব বস্তু রঙ থারি মিটিং রঙ বা নিকানি রংখো ছাগ্রং ইয়ামা
0: নিকানি রংখো ছাগ্রং ছাগ্রং দে মাইনা নুবা বাসা কবে দে বাদিয়াবা না অর্ডার বাদিয়াবো খামতুন বাদিয়াবরং স্কেট স্কেট সৌবার রংবা নিক উল্টার
1: উনোদে সময় আপসংখে তুমেন লোহিন সময় রং চাকাল না নানিগমন নিকানি রংখো মানগেন তাও নাকি থারিগমন বস্তু রংখো আর নাকি সুলগমন বিমান রংখো ফলাতানাগ্রেবা মিউজিয়াম রঙো দুনিঙা আর এক্সিবিশন রঙো রাঙিঙা মেসোকিঙা নিনবা আগানিঙামো ইয়ানাগ্রেবা তাও ইয়ার রং দিয়ে গমকান আদক থাঙ্গেন আজা থাঙ্গসা আজা থাঙ্গো নাগ্রেবা নাকি বস্তু রংখো বা নাকি সুটগমন রেপগমন বস্তু রংখো গপন আদক রঙো নাবা ওয়াটাতা রং গনামা
0: তাও রেপেটে আফাল সিনা ওয়াটাতা মানসারে তুমা দেবা আফাল মন্দির রং রিবা এসে কবির টুরিস্ট রং রিবা এমনি বিশং ব্রিয়া ইয়া ওরং সঙ্গে মৌসং বাতে তাও ওয়াটা তিন বাদে দিল্লিও গেসা স্টোর দা উনু না থারি থারি ওয়াটা তিন আর বিশং জাপান রঙ রঙ দোকান দোকান দে উনু না বিশং রাইয়া গেসা
1: নি বস্তু রংখোর দিল্লিও না রং সাই মানা দিল্লিও নিকো গপনা সং রং ছিনাবা ওয়াটা সাই মামো উনাগ্রেবা গপনা দোকো কম্পিটিশন বা মাইবা তেকে ফেস্টিভেল দাকপা প্রোগ্রাম রঙো মাইবা ইভেন্ট রঙো বাকরা আরং দোয়া হামা
0: দাও রেপেটে গোপন আথুক্রং ছি রিয়াং ই মেবারে দুংজা তুমতে দেবা নিউ দিল্লি ছি এক্সিবিশন রিয়াং আদে দোয়া হা সঙ্গতাম ওই হে নিউ দিল্লি ছিতে গোপন নাগাল্যান্ড ছি নকফন্টে রকনা চিংকো কামা নু নকফন্টে চিংা সিম্বল সি এসংমা বক্সা চিয়ারি আইমনা নকফন্টে রকা হা Nah, kemana unu zaman ba, angko isi dongku ba, sekarang cetak nak tokama unu banga liangga, aru sangsak papa ro ketemu besok kam teh, uci beriangga, aru sangsak papa kama changbunga gapahanga nagalan cil, bisuna cetang korokiam na.
1: Deh uci liangga ni sumoyora, asuni Naga Heritage Village mo, yano Hornbill Festival lo, bakra amo. Yan Nagaleno de dalbat kapamanya ni kita nakiyam bisuni. Ya program mo bakra namat ni na mai deki feel ka ha ba mai deki na ni gisko chanchian irang khata ha
0: mungsung batte de bare nagaland ni ngin chumu ba pisung ichi achik tung barang sa chung ro kam ska jogona nigna chinga de pisung nar kyun ba nigna rasung de pisung ne rasung nong ai ha mu ngwa de liba tarik pare ko sandeo chin chim de chingan ga ka bi ben name raken yat ken chimo de ang ni kisko phir ka de khushi ni de achik nok phanti ko no arki de tu ne na man ni ang ba pak man phani na namin khushi wa maina achika songu mangmang ba ndak ba chum bini dak ba nok phanti rang nok achik dak ban ko khuja daud pe te nok phanti rang ko nok na ni nga uno chingni kam kaim tu saksha mumbai ne artist pe bi bes ngi achim na songni ni ke Erkapa suka pada erkapa pelun gak suha nama ha. Ini kan sengah nasung ciri yang kita semua ini dapat tiga. Suka tahun kian mana ini mana bisung sengah. Uno nang na jaja ni uha. Nekian ni agan udah angat tulion nato uno. Nekjawan udah mana nekjawan yang kau kuisin kagian. Nak pobus terang uha. Deba nami sancet tong ode. Aji gak sungu dakupa mai barang dungan semua ode. Pelun gak suka kian sem. Ini kan aji gak sungu nak kuki jawab pun sengah agan ciri. Kia hanya kemen, angin gisku dia khusi dia untuk ayam ada. Ya neng.
1: Aro khusi uan baksana, anjing acik cat naba baitan rasung chan yang a. Ya na agripa, ya sud kemen bimang rangkura, acat tangoba, ba anjing ni acik sungoba dong na nangi acim ni na akan gimana?
0: Dong na nanga ni na adi sanjia, mana yede acuan binigam. Singo ni magcham pagat sembrang yaku takwa. Aro nami mencet cencet kini semudera nukpante nun sadam birang ni panti rang ni tuisiani sanu ngaja. Wera training sentral tabungwa aro kot ketabungwa bicara karam nukutaba. Ini kemen ya rangko repengna manuri nampatan yang dah di cencia. Aro nake cencin nang ni gisko suke tau sungo nake sulalipa ni rauna ba nake ya nunen apa sing ba. Kebetulan cinga nukpan terik nak tadi manjanya mana bangga tangkap siaran ko nanga. Jadi tu tersa cinga cumuinya, jutun kaya niya. Jadi tahu tepat cinga berik nak tamat kujinya.
1: Oi, ya nukpan di nagi dek pun bimang rangko sulle, repe, ba kungi nak sungi sungtango donarang donga hama.
0: Anga jenisal cinga nagalan si erik bahar cum ununye nangni gisku cahsuri ba sungo. Anga thari na nengen, anga bani mina. Deba tangkap esirang bergerim na, namin neng nikan ikut mana, nikum na cinga depat penerang si jatun kaya deni biya. Deba, biben bisungku matang na rung jamu, mukang si de, ada yang nak buat sulangku mana nengen. Deba, tahu depat dia ku rakna kita manku jengya san kake. Deba, jatun de cinga kain kuat, tahu nuk tangu rukna, nikum na cinga sosiat ini kita. Cunbik papa ko thariha, negumna unu nuk panti dongjengin cumpa cinga yaku tak kimna dau tepetunia.
1: Angat thangba liangin kaha nak sungi sungci, nami nak singbia sungba nukpa rongthala aru unbaksana nak simang ni thari gumun bimang rangko nukkeba dengtang manca khusi umah kacchani ko matna. Ya, sulare pani ko dakani cira, janggi thangani chul umah ni na akan gencima.
0: Dengtang manca Angni sunnau ni ya ko cagung banget je, jadi sulah depan ni de angna depan pun tak cakman saya nungani antang de cencia. Nangcung mutung mutung sembarang orang tangkap saya nungjung jangan cium uga. Nami nalu biya. Changsanga silung siri ane cium. Unun sini sasne program umuri ane cium. Unun ana tangkagri ane cium. Nami gisutes nungjang de beri. Nara nangia unura korus nungjang cium. Unun nanga antang ni sulgu peribkapako bekas kira diangaya. Ibuna empirum gesau napi mana anga ya bustulan ku misokon besong ku prereks kaya. Nak orang anjing nanggatuk mending sumberan uba tangkar ungjain semua tak nama ni ya. Zaman tangkap siapa ku mana ya. Ini mumpung nang naya tak cak manusia ni antang di sini ya.
1: Ya ba mangsa canggih tangani culmu.
0: Culong
1: ah. Eh cadang berang naba ungen roje mangan kamgri ungidunginga. Wa mang naba canggih tangani culungen ni agan mangen. Na ade saksa. Ya sulla repaniyo changa sapanina district aro state level award ko man phalgpa ngamo.

0: อันนี้ก็จะคุยกับกันสมมติยังรังชีวะอันซึ่งจะมีทั้งนั้นแต่มันนะยังรังสนังนี้อากันนั้น
1: อังอาบิบิระขณะทุ่มสวิงปัสกันที่อันสุลนาริปนาจังอาสัปปานีนาดิสทริกอารุสเตตเลเวลอวอร์ดคูมันกับป้าฮันดัมอาร์มารักนี้อากันนั้นคุกนาร์กีบังอาดีดีอันนี้คุมันนิ่งกันโอเนอังอาทั้งบ่าวนี้อากันนั้นคุกนาร์กียันดักกับป้าจังอาสัปปานีรังคุจักฮัลเลมังซาจังกิทังอันนี้ชูลคุระนั้นมันนั้นวิรกนั้นมันฮะอารุกับปนรังบ่าววิรกฮันเนอังอาบิบิระนังคุบ้าอันทั้งนี้กำชัดกับป้าสมัยคุระไอจึงบักซายานุงฮันนีนาอารุยโปรแกรมบักราฮันนีนาอารุสักบันรังนาวามังนี้จังกิทังอันนี้อันทั้งทั้งนี้ชังอาสับปานิโคจักขัลชินาดีดีอันนี้โคอารุระบีอันนี้โคนาฮันนีนามัทเทลเบียอารุขณะทิมสวิงกับป้าสักอันที่กบ้ามัทเทล่า
2: ชาดัมเบรังโปรแกรมนี้Boloniko sole repe tarigman bimang rang, babostu rang ni gaman chakrakchi ch marak ni sngani rang na u tirot sing award koman gapa, handam ar marak ni agantalate o nani ko na simang kna sonaman na ha. Somoy da o atam nis ni baji o nga ha. Da o dugtuk sani japmano na simang Toki House program ko kna sos kanaman gen, ya program ni nengo dungtang tang film ni hindi film ni girang ko na simang na gammatang gen.
3: Oi, Ruga, meine Sonne, er war dort Kontaktinskaya.
4: Plus F, Chinko, Ninga, Chimwe.
3: Ja, plus F, Nigaman und Tisa, Tanatnaman, Genma.
4: Namasyama, Jen Salon, A, Chaanirango, Chaon, BNK, Lakat Kapa, Mangrakat Kapa, Aro Chuongpa, Vitamin Rang, Dongjaon, Mandini, Chanchianiko, Bulgriata, Aro BN, Bimankova, Nomata, Unigaman, Sa, Chaanirango, Brion, plus F, Chin, Nangapakusa, Brevo, Uno, Vitamin, Aro, Ayan, Gnang, BN, Bimanko, Mangrakatna, Aruan, Singbaljokera, Kinagata, Chaanibos, Turanko, Brion, plus F, Ni, Chin, Nangapakusa, Brevo, Yako, Commissionerate of Food Safety, Megala, Shilong, Nikita, Uyat.
5: Mandi dong ama, angan at simang ni boot level officer hajag ni kautobel sini SIR ni voter enumeration na ribatem.
6: Oh, unara angan may kudak na nanggin.
5: Dak na nang nirang di altua ba? Kaasapay yan o naknigaman si rakyan nirang omong ja warang ko niyan ba? Enumeration form mo, gapat de soy kaat po. Aro bebe kita yan o may ba taridap na nang nirang dungo di ang nauyat pa bo.
6: May dak ba taridap pa nirang?
5: Jekay song ni bimurang ko dung tangata ni, naknibimong sigwala ni, nakninuko ni jitang ka pa mandirang, bagatal boot po naman ka pa mandirang ko sigat naman gen.
6: Altua de, hindi ba yaramay na gamchata?
5: Electoral roll lo kakhet kaba bimko sega tanera a songo songdong kham kapa mandirang na antang tang nibul ko jakale bot pu na aru jakatele sasun ka nibul rang ko mangrak patan tak chaken
6: o dako de ngai ju
5: mathela ni nangi bakar manina
7: bel rang haja gani khok tok besini asan na siman nokon ari bang odi wam ko rim chak sobo aru na ni bota dita rang ko namini rupo year form ko gapat po aru electoral roll lo kakhet tonge ketal kuya tanirang dongo de kapation bo mai ba agan thala tanirang ko nangni ke ode andan khana man gapa voter helpline number sas ku bonga jiro nakol kabo voter help Line app ko download kabo ba voters.eci.gov.in website na napangi nibo unagre ba na www.cumeghalaya.nic.in website na napangi nina gatabaman gen nagni phunane nagni kurang nagni bakrimani gamchat pia yakho yat kupa chief electoral officer meghalaya
8: Nasimangni dakna nanginirang altubea. Kasa pai yanu nangni gumun se rakhyanerong omong ja warangko nien ba enumeration form ga patte soi khatpo. Aro banoba gwalani rangko tharirap na nangode angna uyatpo.
9: Indian Election Commission jun kholachi tharikoni julai ko ruksku tharikona special intensive revision ni katham gupa bakho abachinga te ha. Good level officer rang nasimangni nokan chunari angen.
6: Nokan chuna.
9: Oi, nokan chuna ni angen ba. Omong nasimangni duplicate enumeration form ko ga patchina ungen. Aro khisa ko nasimang rakhichina don bagen. Nam main altua ba.
6: Aro wijo misongni rebau na simang mamung lekha go bon nang jawa
10: anga nokko dongjaw sei
9: o jajing nang jawa ba dongjaw ba bielo rangan enumeration form ko nokni du bachulon do na gen ba aro ko manang khujana de pete wo man sangatham na kinku reba pathai gen aro na amai ba si ani rang dongen chimo de wo mang na kol kai gol patna ba man gen
10: o yara na men al chubia de ndi ba anga ra yakko banoni ko thale ra gen
9: ndin khana man gupa voter helpline number sasku bo jiro na khatpo ba voter helpline f ko download khabu ba voters eci.gov.in website ona পাঙিনিবো আর উনবক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট নাবানা পাঙিনি নামান গেন
10: নাকনি খুরাং নাকনি পুনানিব নাকনি দোগা চলন উকো গমাতনাবে ইয়াকু উয়াতপা চিফ ইলেক্টোরাল অফিসার মেঘালয়া
2: ইয়ান আকাশবাণী তুরা নাসিমাংনা দাও টোকি হাউস প্রোগ্রাম প্রোগ্রামো দিংতাং তাং হিন্দি ফিল্ম নি গিদাং হো গমাতাং গেন